শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। দক্ষিণ পশ্চিম জাপানে কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা 35 পৌঁছেছে। কম্পনটির মাত্রা ছিল 7.1 এবং জাপানি পরিমাপকে এর তীব্রতা ছিল 7, যা সর্বোচ্চ। এরপর থেকে শত শত ছোট ছোট ভূমিকম্প হয়। প্রায় 10,000 জনসংখ্যা অধ্যুষিত হিকাওয়া শহরে 120টিরও বেশি বাড়ি ও অন্যান্য ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রায় 20 কিলোমিটার দূরের কাশিমা শহরে এওন মল কুমামোতো শপিং সেন্টারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে যায় দালানটি। 12 জনকে উদ্ধার করা হয়েছে, 7 জন মারা গেছেন এবং বাকিরা আহত। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এওন জানাচ্ছে, ভূমিকম্পের প্রায় 80 মিনিট পর শপিং মলটির দক্ষিণ দিকে বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় তলাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানিটি জানাচ্ছে, এর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি, তবে তাদের ধারণা গ্যাস বিস্ফোরণই এর সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। মলের একজন কর্মী জানান, কর্মীদের দলবদ্ধভাবে ভবনের ভেতরে গিয়ে গাড়ি ও বাড়ির চাবি আনার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, ভবনটি থেকে বেরিয়ে আসার প্রায় 2 মিনিট পরেই বিস্ফোরণটি ঘটে। তিনি একটি গুম গুম শব্দ শুনতে পান এবং তার দিকে ধেয়ে আসা ছায়ের মতো কিছু একটা দেখতে পান। কর্মকর্তারা বলছেন, ইয়াতসুশিরো শহরে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে পড়ায় 11 জন আটকা পড়েছিলেন। সবাইকে উদ্ধার করা হলেও 9 জন মারা যান। কর্মকর্তারা আরও জানাচ্ছেন, শুক্রবার বিকেল 3টা পর্যন্ত 374টি আশ্রয়কেন্দ্রে 9,000-এরও বেশি মানুষ অবস্থান করছিলেন। জাপান উপকূলরক্ষী বাহিনীর টহল জাহাজ ইমারি কুমামোতো জেলার উকি শহরের মিসুমি বন্দরে মঙ্গলবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য পানি বিতরণ এবং

অন্যান্য পরিষেবা প্রদান করেছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জাহাজে বিনামূল্যে গোসলের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য জাহাজের পাওয়ার আউটলেট ব্যবহার করা যাবে। কর্মকর্তারা জানাচ্ছেন, জাপান উপকূলরক্ষী বাহিনীর আরেকটি টহল জাহাজ ইয়াতসুশিরো বন্দরে আত্মরক্ষা বাহিনীর পানি ট্রাকগুলোতে পানি সরবরাহ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইয়েনকে শক্তিশালী করতে জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে লেনদেন চলাকালে ডলারের বিপরীতে মুদ্রাটির ব্যাপক উত্থান ঘটে এবং এটি অল্প সময়ের জন্য 157-এর কাছাকাছি পর্যায়ে পৌঁছে যায়। জাপানের মুদ্রা প্রায় 5 ইয়েন বেড়ে প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইয়েন এর আগে প্রায় 40 বছরের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্কে বলেছেন, ওয়াশিংটন মনে করে ইয়েনের অতিরিক্ত অস্থিরতা ভালো লক্ষণ নয়। তিনি আরও বলেন যে তার মতে মুদ্রাটির মূল্যমান অনেক কম।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি ডেস্ট্রয়ার দেশে প্রথমবারের মতো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি গোলাবর্ষণের পরীক্ষা চালিয়েছে। টোকিও যখন দ্রুত তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখনই এই মাইলফলকটি অর্জিত হল। মন্ত্রণালয় জানিয়েছে জাপানের স্থানীয় সময় বুধবার প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, যা নিশ্চিত করেছে যে নৌ আত্মরক্ষা বাহিনীর ডেস্ট্রয়ার চোকাই টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এজিস সজ্জিত জাহাজটি মার্চ মাসের মধ্যে টমাহক নিক্ষেপণের সক্ষমতা অর্জন করেছিল। এটির সেপ্টেম্বরের দিকে দক্ষিণ পশ্চিম জাপানের সাসেবো বন্দরে ফিরে আসার কথা রয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের পাল্টা আক্রমণ সক্ষমতার একটি অংশ। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 1600 কিলোমিটার। 2018 সালের মার্চ মাসের মধ্যে প্রায় 169.4 বিলিয়ন ইয়েন বা প্রায় 1.04 বিলিয়ন ডলার ব্যয় করে সর্বোচ্চ 400টি টমাহক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। সম্ভবত আরও 7টি এইজিস সজ্জিত জাহাজকে টমাহক নিক্ষেপণ সক্ষমতার জন্য পরিবর্তিত করবে মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসলামপন্থী গোষ্ঠী হামাস গাজা ভূখণ্ডে নিরস্ত্র হতে সম্মত হয়েছে। গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন বোর্ড অফ পিসের সাথে এই মতৈক্য অর্জিত হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, আজ বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। ব্রিটিশ গণসম্প্রচার কেন্দ্র বিবিসিও শুক্রবার জানিয়েছে যে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বলেছেন গোষ্ঠীটি গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বোর্ড অফ পিসের পরিকল্পনায় সম্মত হয়েছে এবং শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। যদি হামাস নিরস্ত্র হয় এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যায়, তবে ফিলিস্তিনি ভূখণ্ডের শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত একটি স্থানীয় আইনসভার ভোটের পর এই সহিংসতার ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হচ্ছে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা একটি শহরের আশপাশে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, কারণ কর্তৃপক্ষ স্থানীয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। তবে রয়টার্স একটি প্রতিবাদী গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে জানায় যে মৃতের সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। এদিকে স্থানীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে নিরাপত্তা কর্মীদের একজন নিহত হয়েছেন। যে প্রতিবাদী দলটি নির্বাচনী সংস্কার এবং স্থানীয় রাজনীতিবিদদের বিশেষ সুবিধা বিলোপের দাবি জানাচ্ছে, সেটিকে গত মাসে একটি অবৈধ সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। গত মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষটিও প্রাণঘাতী রূপ নিয়েছিল। এই অঞ্চলের অন্যান্য এলাকায় আগস্ট মাসে আরও কয়েক দফা ভোট গ্রহণের কথা থাকায় নতুন সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট। পরিবেশন করব জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসারে কর্মরত পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইশি সুকৃষ্ণার সাক্ষাৎকার সহ একটি প্রতিবেদন। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: অজন্তাদি, শুনেছি মাসখানেক আগে আপনি পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং পরে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইসি সুখ্রিস্টের একটি সাক্ষাৎকারও নিয়েছেন। আজ আপনার মুখ থেকে সেই অনুষ্ঠানের গল্প শুনবো অবশ্যই, তবে তার আগে শ্রোতা বন্ধুদের সাক্ষাৎকারটি শোনালে কেমন হয়?
1: বেশ, তাই করা যাক। বর্তমানে শিজুওকা জেলার বাসিন্দা ইসি সুখ্রিস্টা জাপানে এসেছেন 1987 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের সাথে ঘনিষ্ঠ একটি সংস্কৃতি মনস্ক পরিবারের সন্তান তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সুখ্রিস্টা, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেছেন। জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসার এবং জাপান ও ভারতের মধ্যে মৈত্রী বন্ধন গড়ে তোলার লক্ষ্যে তিনি তার পরিবার নামক সংগঠনটির মাধ্যমে জাপানিদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক এবং বাংলা ও ইংরেজি ভাষা শিখিয়ে আসছেন। শুনুন তাহলে ইসি সুখ্রিস্টার সাক্ষাৎকার। আমার প্রশ্নগুলোর উত্তর তিনি ভিডিও মেসেজে রেকর্ড করে পাঠিয়েছেন। সুখ্রিস্টা, দেশ থেকে অনেক দূরে জাপানে বসে 30 বছর আগে আপনি পরিবার নামক এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এটা করার কথা আপনার মাথায় কিভাবে এলো? এই অভিনব নামকরণের কি কোনো প্রেক্ষাপট আছে?
2: আমাকে পরিবার সম্পর্কে কিছু কথা বলার সুযোগ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি কলকাতার একটি বড় যৌথ পরিবারে জন্মেছি ও বড় হয়েছি। ছোটবেলা থেকে শিখেছি পরিবার মানে শুধু রক্তের সম্পর্কই নয়, পরিবার মানে ভালোবাসা, শ্রদ্ধা, একে অপরের পাশে থাকা এবং একসঙ্গে বেড়ে ওঠা। জাপানে আসার পর সেই পারিবারিক উষ্ণতার অভাব খুব গভীরভাবে অনুভব করেছিলাম। তখনই মনে একটি স্বপ্নের জন্ম নেয়, যদি এখানে এমন একটি জাপানি বন্ধুদের পরিবার গড়ে তুলতে পারি যেখানে আমরা একে অপরের কাছে শিখব, একে অপরকে সম্মান করব এবং ভালোবাসব।

0: আপনার কি কখনো মনে হয়েছে এতদিন ধরে এই কাজ চালিয়ে যেতে পেরে সত্যিই ভালো হয়েছে?
1: হ্যাঁ অজন্তাদি, প্রায় মনে হয়। গত 30 বছরে এই কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই ধন্য ও আপ্লুত। নিজের দেশের সংস্কৃতিকে অন্য একটি দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া যে কত কঠিন তা আমি প্রতিদিন অনুভব করি, কিন্তু আমি এটিকে জীবনের একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছি। এই পথ চলায় আমি যেমন অনেক শিখেছি, তেমনি পেয়েছি অসীম আনন্দ। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার ছাত্রছাত্রীরা ভারতীয় সংস্কৃতিকে শুধু একটি শখ হিসেবেই নয়, তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। একজন ছাত্রী ভারতে গিয়ে আমার শেখানো গুরুদেবের কবিতা আবৃত্তি করে সবাইকে অভিভূত করেছিলেন, আর একজন তার মেয়ের বিয়ের দুই পরিবারের প্রথম সাক্ষাতের দিনে ভারতীয় খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন। এমনকি জাপানের নববর্ষেও আমার ছাত্রীরা গর্বের সঙ্গে শাড়ি পরে উৎসব উদযাপন করে। এইভাবেই ভাষা ও সংস্কৃতি ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
0: 14 জুন আপনি এই সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন, তা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার অনুভূতি কি যদি বলেন?
1: সেদিনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দীর্ঘদিনের প্রস্তুতির পর যখন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলো, তখন মনে হচ্ছিল যেন আমার জীবনের 30 বছরের পথ চলার অসংখ্য স্মৃতি একসঙ্গে ফিরে এসেছে। এই সংগঠনের মাধ্যমে ছোট্ট শিশু থেকে শতবর্ষী মানুষ, কত অসাধারণ মানুষের ভালোবাসা যে পেয়েছি তার হিসেব নেই। জাপানের বিভিন্ন প্রান্ত থেকে সেদিন প্রায় 300 জন অতিথি, প্রাক্তন ছাত্রছাত্রী ও সুবাদোধ্যায়রা শুধু একটি অনুষ্ঠানে অংশ নিতেই নয়, আমাদের প্রতি তাদের ভালোবাসা জানাতে ছুটে এসেছিলেন। আমার খুব বড় আনন্দ ছিল বর্তমান ছাত্রছাত্রীদের দেখে। তারা শুধু জাপানি পরিচয় নয়, যেন ভারতীয় হৃদয় নিয়ে আন্তরিকতার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করছিলেন। আর বহু বছর আগে আমার কাছে শেখা ছাত্রছাত্রীরা আজও তাদের শৈশবের স্মৃতি বুকে ধরে রেখেছে। কেউ চিঠি লিখেছে, কেউ গুরুদেবের আমার অতি প্রিয় কবিতা "বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা" কবিতাটির ইংরাজিতে ক্যালিগ্রাফি লিখে পাঠিয়েছে। এমনকি গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও একজন প্রিয় ছাত্রী আমাদের শুভেচ্ছা জানাতে ফুল পাঠাতে ভুলে যাননি। এইসব মুহূর্ত আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেদিন আনন্দ, কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমার চোখের জল ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়েছিল।
0: হ্যাঁ, তা তো ঠিকই, এই মুহূর্তগুলো যে কি অসাধারণ। আচ্ছা, এবারে সুকৃষ্ণা, আপনার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে আমাদের কিছু বলুন।
1: আমি প্রায় 39 বছর ধরে জাপানে বসবাস করছি। ভারত আমার জন্মভূমি আর জাপান আমার কর্ম ও বাসভূমি। এই দুই দেশই আমার কাছে সমান প্রিয়। তাই আমার জীবনের অন্যতম লক্ষ্য হল ভারত ও জাপানের সংস্কৃতির মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও শান্তির একটি সেতুবন্ধন গড়ে তোলা। আমি বিশ্বাস করি শিল্প মানুষের হৃদয়ে আশা ও সাহস জাগিয়ে তুলতে পারে। আমার আরেকটিও স্বপ্ন ছিল ভারতীয় ও জাপানি পরিবারের সাংস্কৃতিক মিলন ঘটানো। ঈশ্বরের কৃপায় সেই স্বপ্ন 2 বার বাস্তবায়িত হয়েছে। আমার জাপানি শিক্ষার্থীরা ভারতে গিয়ে আমার যৌথ পরিবারের সদস্যদের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে, পাশাপাশি জাপানি ও সংস্কৃতিও তুলে ধরা হয়েছিল। এই পথ চলায় লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে বেঙ্গলস প্রাইড অ্যাওয়ার্ডস, এছাড়া শিল্পী হিসেবে মাস্টার্স টোকিও প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার ও টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে আন্তর্জাতিক গ্র্যান্ড প্রাইজ লাভের সৌভাগ্য আমার হয়েছে। এই সম্মানগুলোই আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি শিল্প ও সংস্কৃতির কোনো সীমানা নেই। আগামী দিনেও ভারত ও জাপানের সংস্কৃতির মিলনের মাধ্যমে শান্তি, সৌহার্দ্য এবং মানবতার বার্তা

0: বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই, এটাই আমার স্বপ্ন।
1: কথা হচ্ছিল সাংস্কৃতিক সংগঠন পরিবারের প্রতিষ্ঠাতা ঋষি সুকৃষ্ণার সঙ্গে।
2: অজন্তাদি, এবারে বলুন, 14ই জুন পরিবারের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গিয়ে আপনি কি দেখে এসেছেন?
1: হ্যাঁ, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিজুওকা জেলার এক মনোরম শহর নুমাজুতে। আমি 14ই জুন সকাল সকালই রওনা হয়েছিলাম। ইয়োকোহামা থেকে নুমাজুর পথে তোকাইদো লাইনের ট্রেন যাত্রা যেন চলমান এক প্রাকৃতিক চিত্রপট। কিছুক্ষণের মধ্যে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছিয়ে পড়ল আর জানালার ওপারে একে একে উন্মোচিত হতে থাকল জাপানের নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর রূপ। এইভাবে একসময় পর্যটন শহর আতামিতে পৌঁছে আরেকটি ট্রেনে চেপে নুমাজু স্টেশনে গিয়ে নামলাম। সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছালাম গিয়ে অনুষ্ঠানস্থলে। বহু লোকের সমাগমে জায়গাটি তখন গমগম করছিল। জাপানি পুরুষ ও মহিলাদের মধ্যে অনেককেই দেখলাম ভারতীয় পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। একটি ঘরে দেখলাম ঋষি সুকৃষ্ণা স্বয়ং জাপানি মহিলাদের শাড়ি এবং অন্যান্য ভারতীয় পোশাক পরিয়ে দিচ্ছেন। দেখলাম একটি টেবিলে কয়েকজন জাপানি মহিলা বসে ভারতীয় নকশা এমব্রয়ডারি করছেন, ভারতীয় ইমিটেশনের গহনা বানাচ্ছেন। এমব্রয়ডারি ও গহনার কিছু কিছু নমুনা প্রদর্শিত হতেও দেখলাম। একপাশে পরিবেশিত হচ্ছিল বাঙালি কায়দায় রান্না করা খাবার দাবার। আরেকটি টেবিলে একজন জাপানি ভদ্রলোক উৎসাহী জাপানিদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাংলা হরফের সাথে। জায়গাটিতে সাজানো ছিল কলকাতা শহরের কিছু পুরনো ছবি, বাদ্যযন্ত্র, দেবদেবীর মূর্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো।
2: বাহ, দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল বলেই মনে হচ্ছে।
1: হ্যাঁ, ঠিক তাই।
2: তা দিদি, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন কি ছিল?
1: হ্যাঁ, ছিল বই কি। দীর্ঘ 30 বছর ধরে সুকৃষ্ণা বাংলা ও ইংরেজি ভাষা এবং ভারতীয় নাচ, গান ও রান্নাসহ ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে জাপানিদের পরিচয় করিয়ে দিয়ে আসছেন। সেই ছাত্রছাত্রীদের দিয়ে তিনি উপস্থাপন করালেন ভারতীয় পোশাকে ফ্যাশন প্যারেড এবং রবীন্দ্র নৃত্য সহ ভারতের বিভিন্ন প্রদেশের নাচ, গান ইত্যাদি। সবকটি পরিবেশনাই প্রশংসার দাবি রাখে। একজন জাপানি পুরুষ ও মহিলার কণ্ঠে একতারার সঙ্গতে বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত মনে খুবই দাগ কেটেছে। এদের প্রত্যেকের সাথে এক গভীর ও মধুর সম্পর্কের কথা ব্যক্ত করলেন সুকৃষ্ণা। আরেকটি আবেগঘন মুহূর্ত আমার মন ছুঁয়ে গিয়েছিল, তা হল অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে তাদের শিক্ষিকা সুকৃষ্ণাকে জানানো শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।
2: তার মানে সার্বিকভাবে খুবই মৌলিক ও সৃজনশীল প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। সংস্কৃতির প্রসার ও সাংস্কৃতিক বিনিময়ের এক চমৎকার দৃষ্টান্ত।
1: হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও তাই মনে করি। এই সংগঠনের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে পরিবার আরও অনেক সাফল্য অর্জন করুক, এই আমাদের শুভকামনা। আর NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ঋষি সুকৃষ্ণাকে জানাই অশেষ ধন্যবাদ। রইল অফুরন্ত শুভেচ্ছাও।
2: এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 29শে মার্চের রবিবার আসরে আমরা চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ইত্যাদির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 পর্বের বিশেষ ধারাবাহিক সাক্ষাৎকারের 2য় পর্বটির প্রচার করেছিলাম। সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাংলাদেশের শ্রোতা মনির আহমদ। এই অনুষ্ঠান শুনে সাইফুল ইসলাম থান্দার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে স্বাধীনতা দিবস নিয়ে প্রতিবেদন, শ্রোতা মতামত, টোকিওতে চেরে ফুল ফোটার কথা, সর্বোপরি মনির ভাইয়ের সাক্ষাৎকার, সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ ভালো লেগেছে।
1: একই অভিমত প্রকাশ করেছেন সাইফুল ইসলামও। ঢাকা থেকে মেহেদী হাসান মামুন লিখেছেন, অনুষ্ঠানটি অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার ছিল, অনেক কিছু জানতে পেরেছি।
2: সাক্ষাৎকার থেকে অনেক কিছু জানতে পারার কথা লিখেছেন নূর আলমও। আকবর হায়দার কিরণ লিখেছেন, মনির আহমদ বাংলাদেশের একজন পরিচিত শ্রোতা ও DXR। তিনি রেডিও জাপানের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন কয়েক দশক ধরে। তার সাক্ষাৎকার শুনতে পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তার কথা শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম।
1: অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলামও। এরপর 25 এপ্রিল পোস্ট করা হয় মুনির আহমদের সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড।
2: মেহেদি হাসান মামুন এই ভিডিও নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, সাক্ষাৎকারে মুনির আহমদ যেসব কথা বললেন তা যে কোনো মানুষকে বেতার শুনতে উৎসাহী করে তুলবে। অমূল্য স্মৃতিচারণ, অসাধারণ মন্তব্য করেছেন যথাক্রমে সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম।
1: বহুদিন পরে কমেন্ট এসেছে পুরনো বন্ধু আব্দুল কুদ্দুসের কাছ থেকে। তিনি লিখেছেন, চমৎকার স্মৃতিচারণামূলক সাক্ষাৎকারটি ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই শ্রদ্ধাভাজন মুনির আহমদ ভাইকে। ধন্যবাদ এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকেও। আরেক পুরনো বন্ধু সিরাজুল ইসলামও কমেন্ট করেছেন অনেকদিন পর। তিনি লিখেছেন,
2: সাক্ষাৎকারে তথ্য সমৃদ্ধ কথাগুলো ভালো লাগলো, সেই সাথে স্মৃতি জাগানিয়া সময়কে আবারও ফিরে পেলাম। শুভেচ্ছা জানাই মুনির আহমদ ভাই এবং এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে। এবারে দেখি নজরুল ইসলাম কি কমেন্ট করেছেন। শ্রোতাবন্ধু মুনির আহমদ এবং বাংলা বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, সাক্ষাৎকারে অনেক পুরনো অনুষ্ঠানের কথা উঠে এসেছে, ওনার স্মরণশক্তির প্রখরতা দেখে অবাক হলাম।
1: এই স্মৃতিচারণমূলক সাক্ষাৎকারটি খুব ভালো লাগার কথা লিখেছেন নূর আলম এবং মোহাম্মদ আবদুল্লাহ। ধন্যবাদ জানিয়েছেন রংপুরের আতাউর রহমান রঞ্জু। এবারে AHM বজলুর রহমানের লেখাটি পড়ছি। দীর্ঘদিন ধরে রেডিও জাপানের বাংলা বিভাগের সাথে শ্রোতাদের যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, জনাব মুনির আহমদ হচ্ছেন তার এক উজ্জ্বল উদাহরণ। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে বাংলা বিভাগের সাথে যুক্ত। তিনি শুধু একজন নিয়মিত শ্রোতাই নন, বাংলা বিভাগের শ্রোতা সম্পর্কের এক চমৎকার সাক্ষীও।
2: সাক্ষাৎকারটি নিয়ে শ্রোতা বন্ধুদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা আপ্লুত। সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা আজকের আসরটি নিয়েও মতামত জানাবেন।
1: বগুড়ার আনোয়ার হোসেনের চিঠি পড়ে জানা গেল, বেশ কিছু বছর আগে আমাদের কেন্দ্র থেকে পাঠানো একটি জাপানি ভাষা শেখার বই তিনি স্থানীয় কলেজের লাইব্রেরিতে রেখেছেন। ভালো কথা বন্ধু, ছাত্রছাত্রীদের জাপানি ভাষা শেখায় এই বইটি যদি কাজে আসে সে তো খুবই ভালো কথা।
2: এদিকে মুর্শিদাবাদের মোহাম্মদ নাজিমউদ্দিন আমাদের পাঠ্য উপকরণ দিয়ে খুব আগ্রহ সহকারে জাপানি ভাষা শিখছেন বলে জানিয়েছেন। বন্ধু নাজিমউদ্দিন, জেনে খুবই খুশি হলাম, আমরা আপনার সাফল্য কামনা করছি।
1: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 1 জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল, পুলিশ পাহারায় নতুন ঠিকানায় হাঁসের ছানারা।
2: 25 জুন জাপানের কেন্দ্রীয় ইশিকাওয়া জেলার কানাজাওয়া শহরের একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে সদ্যজাত স্পট বিল্ড হাঁসের কিছু ছানা পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে হাঁসের পরিবারটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
1: এই ক্লিপটি আমার দারুণ সুন্দর লেগেছে আসান ভাই।
2: ঠিক বলছে দিদি, আমার ভালো লেগেছে।
1: প্রায় 15 জন পুলিশ কর্মকর্তা মিলে ব্যাটানে ঠোকাঠুকি করে হালকা শব্দ করতে করতে মা হাঁস এবং তার ছানাদের রাস্তা পার করিয়ে নিরাপদ জায়গায় পথ দেখিয়ে নিয়ে গেলেন। সহমর্মিতায় ভরা কি অপূর্ব এক দৃশ্য! মানুষে মানুষে পরস্পরের প্রতি শুধু নয়, পশু পাখির প্রতি প্রেমও মানুষকে যেন আরও সুন্দর করে তোলে। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে আছে, আপনারাও অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল nhk.jp/bengali।
2: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হল nhkworldjapanbengali।
1: এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন। ঠিকানা হল nhkworldjapanbengali সার্ভিস, টোকিও 150-8001, জাপান। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: Sayonara.